লালিয়ে সখী আজাঙ্ঘি হে দিলো ল দিবা ভাংলা জুলো ল জুবা ভাংলা হে দা ভারিয়া বালা দাউলিংয়া রাশেন দাই হে বেরগেদিং বেরগেদিং দা লাইব বা খনা যাং